0: হ্যাঁ
1: ঠিক আছে, কল সরি, বি ক্লিয়ার দ্যাট 3 এম আই হ্যাভ টু বি দ্যাট টাইম।